বাঁচিয়ে ভয় বাঁচে নান কই রানী শ্রী মন্যু কি তারা গর্বিনী তিনই বাট পছি পরিচিত ভয়ে গর্বে তুরা বাণী নারায়ণ।

পানি কে অন্য ভাবেন তো পাবা ফের তেস্ত দেখা হালা দেখুন ভাই সারা ভস্ম চুর কই বান্ধা বন্ধু জিম্মা ছাইন উতাপতি ভিষ্ণা রাজা কে সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই ভিতর আসলা গান্ধারী পানি স্বর্গারণ ভাই বসিও উতাপতি অর্জুন ফর্কের আর কে ভাল ভাই রাজা ইজিৎ লাই ভারে হে প্রভু সারা সার কে পানি ছাইনা

আৰু নাতি ভয়ে নি চাকাশরি মারো নাও ভরত হো সুতা হুন হাজুর কাই আই রায়ে সান জানানি সঙ্গেত ভাই লিব শিষ আজ কৃপা খুলাই পাউ মফুর সাদ পনি জানালাই

জিলিধিন কালাই ধর না ধরে রসবস করদা খুব আসল ভো মহারাজ পালু পদা জয় সীতা হুনি বাত এউটা ছোরো পাউনি ফেরি এউটা

জীবন কলাই কালো টাকো হলাই মাইতি মের হরল ছপরা ছপা তিমলাই দানাই রোপনে কদো

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কছে উথালে শুনে রাবা সাবির মারি করসা বিতরে আগল ছে উথাল ইম্রো রাম্রো বেটাই গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বকে বানাই পারনে ও কি সাইলাং সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাকি রে রয় বড় কচিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকি রে রয় ভরি কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতে নি খবর দিন কদিন